গলে চিনি মিছে না নয় মিছে না নয় মিছে না নয় মিছে না নয় কিছু করছেন না Shalom, shalom, shalom, shalom, shalom. Ella in the north and was me to guide it, ugly meeting it together. Kind it, ugly me to meet the sigi, Ryan, you go market the sigi. I get a less Isaac, I love a bit of duly to go to the next universe, not anyone.